0: গ্রাম জগত সুনানওয়াল সবে ঠুলেনকে মি কুসুম পিলখওয়াল তেরেপটি পেলাক প্রণাম আর নন নন তিনকে ঢের সার প্রেম শুভাশিস
1: আর দগড়মা মিছন দীপক নেগি আর মেরে তরপা বটি ভি সবি সুনদর ভেবন্দতে নমস্কার পেলাক তো দিদি কে হালচাল ছন আপকা
0: হই ভুলা মে তো ঠিক ছি আর তুম সুনাও তুম কাছা
1: ভাই তো দুই দিন বরখ হয়ে গে আজ তো খুব ঠান্ড হয়ে গে
0: হয়ে বহত আর বীচ মে তো ইত্যু গরমি হোনে ছি না ভুলা কি বিলকুল উ পড় জানে ছি কলবলাট
1: ভারি কলবলাট হোনো ছো পর আব পড় গই সি এদি জরা
0: হয়ে
1: আর খাস কর আব বণো কি জো আগ চ
0: হয়ে
1: উ ভি বুঝ গে হলে আব
0: হয়ে
1: জি
0: হয়ে কি লেকিন ভুলা জো আজ বহু জঙ্গ মে আগ লেনে ছি না উইল কত নুকসান লে হোনো ছি না সব পেঠুল নুকসান তো আমার প্রকৃতি কে ছি না দেখো কত ডাও বোট সব জলি গে ছি আর জো জঙ্গ মে রুনি নে পক্ষি রুনি জঙ্গলি জানওয়ার রুনি উনার লা কত নুকসান হো রছি না
1: আর জঙ্গলি জানওয়ার আর প্রকৃতি কো তো নুকসান হোনো চ পর জো বাটা কা বটোই ছন কবি উ পর ভি আগ ঝুলে জানি
0: হয়ে
1: জো গাঁও মা জো বণো যায় হল ঘাস বাঁজ কোণে উপর ভি আগ কু চপেট আ জানি চে তিয়া আমি বড়ি সাবধানি বর্তন পর নেই আর খাস কর জো আগ লগণ কি জো জ্যাদা সম্ভাবনে ছনি আপ দেখণা ছনি কি কখি আগ লগণি চ তো বন বিভাগ মা তুরন্ত হাঁ, সূচিত করি কি
0: বুলা পর হাম সোচনো কে জব বন বিভাগ আল নে তবে ও আগ কে বুঝাল পর এস নি হোন চে হাম উন জতুলে হাম লোক ওয়া ইকট্ঠা হোনু নে উনন লে কোশিশ করণ চে আবু তরিপটি নে জতুলে হাম আগ বুঝাণে কোশিশ কর সকনো তু করণ চে নে
1: জি বিলকুল আর ও দেখে সহযোগ ভি কন চেনো
0: হোই হোই বুলা আর কো মানে থোড় বহুত সাবধানি লে হামকা ধরণ পড়ল কেলে কি জব লে হাম কাবু বাট মে জানু নে হাম কে করনু কি জেসি মাচিস হুম আর জো লোক বিড়ি সিগারেট পিনি ও জঙ্গ ওর খেড় দিনি নে ও ইয় নি সোচন কি এল জঙ্গ মে আগ লে লগ সকু কেলে কি আজ ভো রুড়ি দিন মে কে হুম হোই তো কে হুন নে পত্তলে সব সুকি রুনি আর পিরু আজ ভো জঙ্গ মে পিরু রু তো ও মে কে হুম ফট আগ লগ জানে তো ও বহুত ঠুল নুকসান হে সকু নে
1: তো দিদি হম লবণা রো লগনি ভি তো আজ তে খাস কার্যক্রম চ শ্রোতাওঁ কা অনুরোধ মা তো হম আপনা সুনদারো তে বললা কি আপনি মনপসন্দ কা গীত ভেজা তো হম আজ আপকো হি দিন চ আপকা অনুরোধ গীতো কো হি দিন চ তো ঝট ঝট ঝট পটা করা আর হামতে চিঠি ভেজা
0: হই ভুলা তো চিঠি পত্র বতানলে জরুরি ছু নে উসি তো হামার বহুত শ্রোতা ছি জনকে পত্র হুনল পর এক বার ফির বতা দেনু হামার পত্র ছু চিঠি গ্রাম জগত @gmail.com
1: জি তো দিদি জব তক হামতে চিঠি পত্র আউন্দি তব তক আপনা শ্রোতাও তে কুছ আপনা পছন্দ কা হি শুনে দেনা তো লেওয়া শোনা এক কুমাউনি গীত